0: অবশান্ত যবে উৎপীড়িতের ক্রন্দনরো আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্ক কৃপার ভীম রণভূমে দণিবে না
1: আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শীল।